শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25 জুন বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমও বলছে, হরমুজ প্রণালী অঞ্চলে এখনও আটকে থাকা 11,000-এরও বেশি নাবিকের জন্য একটি উদ্ধার পরিকল্পনার বাস্তবায়ন তারা শুরু করবে। মঙ্গলবার প্রচারিত এক বিবৃতিতে আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিনগুয়েস এই পদক্ষেপ ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়েছে, এই বৃহৎ আকারে অভিযানটি ইরান, ওমান, এই অঞ্চলের অন্য সব উপকূলীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং সামুদ্রিক শিল্পের ঘনিষ্ঠ সহযোগিতায় পরিচালিত হবে। এতে আরও বলা হয় যে জাতিসংঘের বিশেষ সংস্থাটি নাবিকদের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পরিকল্পনাটি কখন বাস্তবায়ন করা হবে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। এছাড়াও মঙ্গলবার ওমানের সামুদ্রিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে আইএমওর সঙ্গে সমন্বয় করে নিয়ে উদ্ধার প্রক্রিয়ার জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডরের সুযোগ তারা করে দেবে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া আলোচনার ফলাফলের সাথে সঙ্গতি রেখে কোনো টল বা মূল্য আরোপ না করে প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে ওমান। এর আগে মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে প্রথম এক উচ্চ পর্যায়ের আলোচনার জন্য দেশ দুটির প্রতিনিধি দল সুইজারল্যান্ডে মিলিত হয়েছিল। এই আলোচনা সোমবার পর্যন্ত চলে। প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি যোগাযোগ লাইন স্থাপন করতে পক্ষগুলো সম্মত হয়েছে। পরে ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর করেন। মঙ্গলবার ওমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রণালীটির প্রশাসন সহ অন্যান্য বিষয়ে একটি চুক্তির লক্ষ্যে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা পর্যায়ের গোষ্ঠীর মাধ্যমে সংলাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছে ইরান ও ওমান। এতে আরও বলা হয় যে প্রণালীটি সম্পর্কিত সব ধরনের ব্যবস্থায় প্রণালীর দুটি উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকারকে অবশ্যই সম্পূর্ণরূপে সম্মান করতে হবে। পারমাণবিক পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। ওয়াশিংটন বলছে, তেহরান পারমাণবিক পরিদর্শকদের গ্রহণ করতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে এমন কোনো পরিকল্পনার অস্তিত্ব নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তারা সম্পূর্ণ ও পুরোপুরিভাবে সম্মত হয়েছেন। ট্রাম্প মঙ্গলবার পেনসিলভানিয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেছেন, ওরা ভুল, ওরা জানে যে ওরা ভুল, ভেতরে ওরা আমাদের বলেছে এবং আমাদের কাছে তা লিখিত আছে। শতভাগ পরিদর্শন চলবে এবং যদি ওরা সঠিক হতো আমি তাহলে তাৎক্ষণিকভাবে সেই সব বৈঠক বাতিল করে দিতাম। তিনি আরও বলেন যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা উপযুক্ত সময়ে ইরানে উপস্থিত থাকবেন। এদিকে ইরানের নেতারা মধ্যস্থতাকারী দেশগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, তেহরান তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো দেশের সঙ্গে কখনও আলোচনা করবে না। পেজেশকিয়ান বলেছেন, যে সমঝোতা স্মারক আমাদের কাছে ছিল আমাদের ক্ষেপণাস্ত্রের বিষয়টি সেখানে নেই এবং তা কখনো থাকবেও না। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অধিকারের প্রতি বোধগম্যতা শরীফ ব্যক্ত করেছেন। ইরান ও ওমানের শীর্ষ কর্মকর্তারা হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন। যৌথ একটি কর্মপরিচালনা গ্রুপের মাধ্যমে সংলাপ অব্যাহত রাখতে সম্মত হয়ে একটি বিবৃতি তারা প্রচার করেছেন। তারা বলেছেন, যে কোনো ব্যবস্থায় উভয় দেশের সার্বভৌমত্ব ও অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। কিউশু অঞ্চলের উপর একটি স্থির বৃষ্টিবলয় এলাকার দক্ষিণে ভারী মেঘের বলয় তৈরি করেছে, যার ফলে বুধবার দুপুরের আগেই মুষলধারে বৃষ্টিপাত হয়। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বলয় বরাবর সৃষ্ট নিম্নচাপ ব্যবস্থায় উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হওয়ার বিষয়টিও এই প্রবল বৃষ্টিপাতে ভূমিকা রেখেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ কিউশুর কাগোশিমা জেলায় ভারী বৃষ্টির মেঘপুঞ্জ দেখা যায়। বুধবার সকাল 9টা পর্যন্ত 1 ঘন্টায় জেলার সৎসুমাসেন্দাই শহরে 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার দিনের শেষে কিউশু ও শিকোকু অঞ্চলে এবং বৃহস্পতিবার কিনকি ও তোকাই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় শিকোকুতে 300 মিলিমিটার, দক্ষিণ কিউশুতে 250 মিলিমিটার এবং উত্তর কিউশু, কিনকি ও তোকাইতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা সম্ভাব্য ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং নদী উপচে পড়ার বিষয়ে সতর্ক করছেন। এছাড়াও তারা বজ্রপাত এবং টর্নেডো সহ দমকা হওয়ার ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে বলেছেন। ব্যাংক অব জাপানের সর্বশেষ বোর্ড সভার মতামতের সার সংক্ষেপ থেকে জানা যায় যে মূল্যবৃদ্ধি নিয়ে দেখা দেওয়া উদ্বেগই তাদের মুখ্য সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তের পেছনে ছিল। নীতি নির্ধারকদের কয়েকজন দ্রুত এক সময় আরও একবার সুদের হার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ব্যাংক অব জাপান 16ই জুন তাদের নীতিগত সুদের হার প্রায় 0.75% থেকে বাড়িয়ে 1% করার সিদ্ধান্ত নেয়। গত ডিসেম্বরের পর এটা ছিল ব্যাংকের প্রথম এমন পদক্ষেপ। এই হার এখন হচ্ছে 31 বছরের মধ্যে সর্বোচ্চ। পরিচালনা বোর্ডের একজন সদস্য বলেছেন, নিরপেক্ষ হার দৃশ্যত হচ্ছে প্রায় 2% এবং প্রতি কয়েক মাস অন্তর এই হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখার পরামর্শ তিনি ব্যাংকে দিয়েছেন। অন্য একজন, যত দ্রুত সম্ভব নীতিগত হার নিরপেক্ষ হারের কাছাকাছি নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি নিয়ে অনেক নীতি নির্ধারক উদ্বেগ প্রকাশ করেছেন। কয়েকজন এরকম আভাস দিয়েছেন যে মূল্যবৃদ্ধি পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যেও ছড়িয়ে পড়তে পারে। অন্য একজন বলেছেন, বিশ্বব্যাপী এআই সম্পর্কিত চাহিদা অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে এবং মূল্য প্রত্যাশার চাইতে বেশি বাড়িয়ে দিচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।